0: হ্যাঁ
1: হয়,
0: তুমি খুবই আমার যদি কাজ করো না গেলে সঙ্গে করে
1: হয়
0: 0.6580.
1: হ্যাঁ।